ঠিক বিকাশ মানবীয় চন্দ্র বাংলার ধ্যান দিকে মানবিক খুশি করা ঘটিয়ে সামাজিক ক্ষেত্র বিকাশ সামাজিক ক্ষেত্র বিকাশ প্রাথমিকতা দিদি এক ক্ষেত্র অন্তর্গত উপক্ষেত্রহরুমা বজার বিনিয়োজনকারী কার্যক্রমহরু সমেত তর্জমা গরিনেছ। শিক্ষা গুণস্তরীয় শিক্ষা স্বচ্ছ নাগরিক ভন্ডে সংস্থা আধারমা সাহিত্য গুণস্তরীয় আইন সমাবেশী প্রাদেশিক তথা ব্যবহারিক বিদ্যালয়ে শিক্ষাকে মাধ্যমবাট সক্ষম মানব স্রোত বিকাশ কাটে নীতি দিয়েছে। সামাজিক বিকাশকে আধারশিলাক রূপমা রয়েছে শিক্ষা ক্ষেত্র গুণস্তর সুধারমা সঙ্গ পরিশোধ প্রভৃতি মৈত্রী সূচনা প্রভৃতি যুক্ত পরিস্থিতি শিক্ষা নীতি নিয়েছে। বাল বিকাশ কেন্দ্রটা শিক্ষকর্ক ক্ষমতা বিকাশ কার্যক্রম বিদ্যার্থী অতিরিক্ত ক্রিয়াকলাপ সঞ্চালন করিনেছ। শৈক্ষিক অবস্থা রূপান্তর চিত্রচিত্র দশ বর্ষ নগর শিক্ষা যোজনা 2083-84 মধ্যে তর্জমা শৈক্ষিক ক্ষেত্রকে আবশ্যকতা অনুসার পুরা সংরচনা লগায়তকা কার্যহরু গরিনেছ। বিদ্যালয়হরুমা শিক্ষকের কার্যক্রমহরু সঞ্চালন বিদ্যালয়ে শিক্ষক শিকায় অনুভব আসন প্রদান তথা সহকারীলাই শিকায় উপলব্ধি আবৃত্তি গরিনেছ। স্বাস্থ্য তথা পোষণ স্বাস্থ্য স্বাস্থ্য ভিনেশ্বরবাসী উৎকৃষ্ট স্বাস্থ্য সুবিধা ভন্ডে স্বাস্থ্য তথা স্বাস্থ্য সেবামা পৌঁছ আবৃত্তি গরি গুণস্তরীয় স্বাস্থ্য সেবা বিস্তার গর্নে নীতি দিইনেছ। স্বাস্থ্য ক্ষেত্রমা প্রতিকারাত্মক প্রবর্ধনাত্মক উপকারাত্মক নিরোধাত্মক কার্যক্রমহরুলাই অন্য প্রভাবকারী গুণস্তরীয় বনাউদাই লগিনেছ। খোপ কার্যক্রমহরুলাই প্রভাবকারী গুণস্তরীয় বনাউদাই খোপ সুনিশ্চিততালাই নিরন্তরতা দিইনেছ। মানসিক স্বাস্থ্য সুধারকা লাগি বিদ্যালয় তথা কলেজ তহমা সাইবার অপরাধ নিউনীকরণকা লাগি জনচেতনামূলক অভিযান সঞ্চালন গরিনেছ। সাথে স্বাস্থ্য নগর যোগময় জীবন অনুসার যোগ কেন্দ্রহরু সঙ্গ সহকারী যোগলাই সব ব্যবস্থিত গরিয়ে মহিলা স্বাস্থ্য সংস্থ বিকাশ সম্মানজনক বিদায় যাত্রা কার্যক্রম প্রস্তাব গরিয়েছ। স্বাস্থ্য সংস্থাহরুক হেলথ প্রোফাইল র পোষণ প্রোফাইল তয়ার পারিনেছ। সংস্থাগত সুৎকারী হুনের সময়মা নাই জন্ম দর্তা করাউনে আমালাই প্রোৎসাহন স্বরূপ সুৎকারী পোষণ ভত্তা প্রদান গর্নে জ্যেষ্ঠ নাগরিক তথা স্ত্রী রোগ পহিচান তথা উপচারকো লাগি শিবির সঞ্চালন গর্নে স্বাস্থ্য সংস্থাহরুকে ভৌতিক পূর্বাধার নির্মাণ র সুধার গর্নে স্বাস্থ্য চৌকিহরুমা আবশ্যক স্বাস্থ্য সামগ্রীহরু র ঔষধিকো ব্যবস্থা গরিনেছ। মতি বিন্দুকো অপরেশন গর্নে নাগরিকলাই অপরেশন শুল্কমা লাগ্ন রকমকো 25% রকম বিরামীলাই অনুদান দিলে বিপন্ন নাগরিকলাই স্বাস্থ্য ডিমান্ড কার্যক্রম মার্ফত স্বাস্থ্য সেবা উপলব্ধ করাইনেছ। সবই স্বাস্থ্য সংস্থাহরুলাই প্রভৃতি মৈত্রী বনাউন লাগিনেছ। নেপালমা দিন প্রতিদিন দ্রুত গতিমা দেখিয়ে নসার্ने রোগ র মানসিক স্বাস্থ্যক সমস্যা সময়মা নাই পহচান গরি নিয়মীকরণ গর্ন কার্যক্রম অগাডি বড়াইনেছ। ভুবনেশ্বর ভন্ডে সংস্থা আধারমা সবাই নগরবাসীলাই সুরক্ষিত ভাবে পানি তথা সরসফাই উপলব্ধ করাউনে নীতি নিয়েছ। শহর ক্ষেত্র ক্ষেত্রমা খানে পানিকো সুযোগ বিস্তার গর্নে লাগিনেছ। চারি ক্ষেত্রমা দেখিয়ে খানে পানি সমস্যা সমাধানকা লাগি
바뀌어요. 그러면 되게 좋아하는 거예요, 저는.

0: কোটি টাকা ললিত কলা সংরক্ষণের প্রবরণ, স্থানে পয়সা দলকানে ভাষা কলা সংস্কৃতি সাহিত্য সংযুক্ত প্রবরণ করে স্মৃতি লিয়ে নেতা স্থানে ভাষা কলা ও সাহিত্যের বারে অনুসন্ধান করি অভিলেখীকরণ করি নেতা সম্প্রদায় ও ধার্মিক স্থল আদি সাংস্কৃতিক ধরোহর সংরক্ষণ করি নেতা আদিবাসী জনজাতি ও দলিত সমুদায় পরম্পরাগত চিত্র কলা সংরক্ষণ প্রবর্তন করে ওড়া নম্বর ছ নির্মাণাধীন বহুজাতীয় সংগ্রহালয় নির্মাণ পূর্ণতা দিয়ে ললিতপুর মহানগরপালিকা জনকপুর ধাম উপমহানগরপালিকা সঙ্গ সাংস্কৃতিক ভগিনী সম্বন্ধ সুমধুর বনাই সাংস্কৃতিক আদান প্রদান নিরন্তরতা দিয়ে সাংস্কৃতিক এর অন্তর্গত গঠন ভাগ ভালো পিতাপতি সাহিত্যিক প্রতিষ্ঠান সঙ্গ সহকারী নিরন্তরতা দিয়ে পুরাতাত্ত্বিক স্থলহর পৌরাণিক ব্যবস্থা ঝলকানে সংরক্ষণ স্থানীয় সমুদায় গুঠি তথা পরম্পরাগত তথ্যহর সহকারে গড়ি যুবা খেলকুদ তথা মনোরঞ্জন সমৃদ্ধ গুণস্তর যুবাহর উৎপাদনশীল উপয়োগ ভন্ডে সোচকা আধার যুবাহর সৃজনশীল উপয়োগ গড়ি নগরপালিকা বিকাশ প্রক্রিয়া পরিচালন করতে নীতি লিনে যুবাহর উৎপাদনশীল কারখানা পরিচালন করে খেলকুদ প্রবর্তন করতে কার্যক্রম সহভাগিতা করা রাষ্ট্রপতি রানী খেল প্রতিযোগিতা ভুবনেশ্বর গোল্ড কাপ ফুটবল আন্তর্পালিকা প্রদেশ স্তর পুরুষ ভলিবল লগায় প্রতিটি খেলকুদ কার্যক্রম প্রস্তাব বানিয়ে বৈদেশিক
1: বালপালিকা বাগমতী প্রদেশের সঙ্গে বালমন্ত্রী নগরপালিকা গঠনের জন্য সন্দর্ভে
0: दिने छ। मानव सभ्यता शिक्षामा आधारित शिक्षा कार्यक्रम मान्छेबाट मानिस र मानिसबाट मानव भएको नागरिक हो एकै संस्थामा शिक्षामा आइपुग्दा सबै विविध सामाजिक कारणले आफूलाई नागरिक भएका उपलब्धि गर्न नपाउने सुखद मात्र होइन वर्तमान पनि हो। राज्यको दृष्टिबाट सबै नागरिक समान देखिए पनि व्यवहारिक रूपमा पुष्टि गर्ने आरोप खडा गर्ने भएका छैनन्। यसर्थ सबै नागरिकलाई समान बनाउन र सुरक्षित प्रताभूति दिलाउन विपन्न नागरिक स्वास्थ्य बिमा विपन्न नागरिकका लागि आवास बिमा बिमा नगरी बसेका 35 वर्षदेखि

তার সব গ্রামে অনুমতি টানছ। আগামী হামলে নগর ভিতর রহেকা মহিলা সশিক্ষণ সেবিকাহরুলাই চাহিঁ সিধা ভয়ের যান বেলামা সেই প্রোৎসাহন কে বাপত সম্মান কার্যক্রম রাখেকা ছ তো ভনেকো রাখেকা ছ তো একটা ফুটেকো হয়তো মানে আর্ক চিজমা রাখে অর্কো চাহিঁ আর্থিক বর্ষমা হামিলে পন তথা বন বাতাবরণ তথা পর্যটন শাখা গর্ने কুরা পনি এসমা ফুটেকো হুদা মানে আর্কো আর্কো চিজমা সমাবেশ করে কেই অরু ফুটেকা কুদাহরু হামিলে নগরপালিকাকো রাতো কিতাব প্রকাশন হুনে বেলামা তেসমা প্রকাশ তেসমা সমাবেশ গর্ने কুরা পনি মানে আর্কো চিজমা রাখ্ने রাখে মহিলা সশিক্ষণ সেবিকালাই সব যাতে খর্চ পাত্র চাই এক মহিনা চাই একচোটি দিনে গরেন হামিলে বরাবর 250 রুপিয়া চাই মহিলা সশিক্ষণ সেবিকালাই যাতে খর্চ ছাপ গরেকা ছ ত্যো কুরা পনি মানে সমাবেশ করে অব ম হিনেশ্বর নগরপালিকাকো ন্যায়িক সমিতিকো স্বাগতি প্রস্তুত গর্ने অনুমতি চাহন্ছু। হিনেশ্বর নগরপালিকা ন্যায়িক সমিতির তর্ফবাট নগরসভা পেশ গরেকো বার্ষিক প্রতিবেদন 2082 সাল শ্রাবণ মহিনাদেখি 83 সাল অসার 10 গতে সম্মকো প্রগতিহরু এসমা সমাবেশ ভয়েকো ছ। সংবিধানকো ধারা 217 কানুন বমোজিম আত্ম অধিকার ক্ষেত্র ভিতরকা বিবাদ নিরূপণ গর্ন গাউঁপালিকা ওয়া নগরপালিকাকে প্রত্যেক গাউঁপালিকামা উপাধ্যক্ষকো সংযোগকত্বমা র প্রত্যেক নগরপালিকামা উপপ্রমুখকো সংযোগকত্বমা 3 সদস্যীয় ন্যায়িক সমিতি রহনে র ন্যায়িক সমিতিমা গাউঁসভা ওয়া নগরসভাবাট আফু মধ্যেবাট নির্বাচিত গরেকা 2 জন সদস্যহরু রহনে ব্যবস্থা গরিয়ে অনুরূপ ন্যায়িক সমিতি সঞ্চালনমা রয়েকো ছ। স্থানীয় সমুদায়মা হুনে জনসরোকার সম্বন্ধিত বিবাদহরুকো সমাধান সমুদায়মা সমুদায়কা ব্যক্তিহরু বসেকই ঠাউমা উনিহরুকো উনিহরুলে থানেকো জনপ্রতিনিধিদ্বারা উনিহরুকই প্রত্যেক সংলগ্নতামা সামান্য প্রকৃতিকা স্থানে বিবাদহরুকো খর্চিলো কিছু ফরিত র সহজ ঢঙ্গলে বিবাদকো স্থানে সমাধান গরি ন্যায়মা সবাইকো পহঁচ সুনিশ্চিত গর্ने মেলমিলাপ মারফত বিবাদ সমাধান গরি সামাজিক সহযোগিতা র সদ্ভাব কায়েম গর্ने উদ্দেশ্যে অনুরূপ স্থানে ন্যায়িক সমিতিলে গঠন ভয়েকো ছ। সমিতিকো গঠন ভয়েকো ছ কোই উদ্দেশ্যে পুরা গর্ন হিনেশ্বর নগরপালিকাকো ন্যায়িক সমিতিলে কার্য সম্পাদন গরিরহেকো ছ। হিনেশ্বর নগরপালিকাকো ন্যায়িক সমিতি সমাজে গর্ন আয়েকা বিবাদহরুকো সংখ্যা কিছিম র নিরুপণকো অবস্থা দেখিয়েকা সমস্যাহরুমা আধারিত ভয় নিয় প্রতিবেদন তয়ার পারিয়েকো ছ। হিনেশ্বর নগরপালিকামা আধ্যায় অনুসার ন্যায়িক সমিতি রয়েকো ছ। সাংসদ শ্রী কমলা বস্নেত সদস্য শ্রী বালকৃষ্ণ রায় ছেত্রী সদস্য শ্রী কিরণ ওলি ন্যায়িক সমিতিকো অধিকার ক্ষেত্র ন্যায়িক সমিতিকো অধিকার ক্ষেত্র 2 প্রাকৃতিক অনুসার জগমা নির্ণয় সমেত গরেন নিরূপণ গর্ने বিবাদ তথা 47(1) র মেলমিলাপকো প্রক্রিয়াবাট মাত্র নিরূপণ গর্ने বিবাদ তথা 47(2) রয়েকা ছন। কুনৈ কানুনমা হদম্যাদ নতোকিয়েকো ভয়ে ন্যায়িক সমিতিমা পেশ হুনে বিবাদকো হদম্যাদ কার্য ভয়ে গরেকো নীতিলে 35 দিন ভিতর নিবেদন দিনে ব্যবস্থা গরেকো ছ। প্রতিবেদন প্রণালীকা উদ্দেশ্যহরু বর্ষা ভয়ে ভয়ে